0: This is Akashvani, the news read by Anuja Kumar. Mr. Subhendu Adhikari was sworn in as the first BJP Chief Minister of West Bengal today at a ceremony at Brigade Parade Ground in Kolkata. Five cabinet ministers also took oath along with the Chief Minister. The Governor, R.N. Ravi, administered the oath of office and secrecy to the ministers. The cabinet ministers are Dilip Ghosh, Agnimitra Paul, Ashok Kirtania, Nishit Pramanik and Kshudi Ram Tudu.
1: Ami Subhendu Adhikari, ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব।
0: Prime Minister Narendra Modi, Home Minister Amit Shah, Defence Minister Rajnath Singh were all